একদম অক্রম অনেক্রম অনমকদলিস কুদ্দুস ইবন রহ কুদ্দুস সালাম অবনিয়াল নিকনিস্তাল্লাহ ওয়াহিদ রাহিদ মুকদ্দাসের গামা রাসূলি আমিন اذكر رب الذين قدموا لك هذه القرابين والذين قدمت عنهم والذين قدموا بواسطتهم اعطهم كلهم